ডরি ন লাগিলে কি কোন শ্রীক্ষেত্র যাইপারে, ডরি ন লাগিলে কি কোন কলাশান্তকু দর্শন করিপারে, তাঙ্কর ইচ্ছা বিনা কোন সূর্যচন্দ্র আতজাত হইপারন্তে, যেতে ঝুরি হেলে বি সে দেখা দিয়ন্তি নাহি, ভারি মনুয়া ঠাকুর সিয়ে, ইচ্ছা হেলে বিনা দ্বিধারে দর্শন দিয়ন্তি, ইচ্ছা হেলে জানি জানি দূরেই যাআন্তি, হেলে ভক্ত তাঙ্কুই ভরসা করি অপেক্ষা করিথায়, কেবি প্রভুঙ্কর ডোরি লাগিব।

0: সেই যে দুব, সেই যে তুলসী, সেই যে দারু, সে আম মহাবাহু। শ্রোতা বন্ধু, এবে আসন্তু শুনিবা সেই মহাবাহুকে নেই আম শ্রোতাঙ্কর অনুভূতি। নমস্কার ভাই, আপনার পরিচয় টিকে আমার শ্রোতাঙ্কু দিয়ন্তু।
1: নমস্কার, মো নাম নবকুমার স্বাইং, আম ঘর হচ্ছে পুরী অবগাসলেন, মো কালকাটারে গোটে প্রাইভেট কোম্পানিরে চাকরি করে।
0: আচ্ছা, পুরী পিলা কলিকতারে রহি কাম করুছন্তি, মন্দিরকু আউ আমার জগন্নাথকু ঝুরুথে বলি ভাবুছি, কোন কিছু অনুভূতি আছে কি আপন আম সহিত বান্টিবে আম শ্রোতাঙ্ক সহিত?
1: সে তো বিশ্বনিয়ন্তা ঠাকুর জগতনাথ জগন্নাথ, তাঁকু নেকি কাহার অনুভূতি নথিব। মু গোটে কথা মো সহ হয়েছি বিগত ছ মাস ধরি, সে কথা মু সমস্ত সহ বাঁটিবা চাহিবি। সডন মানে ডিসেম্বর 31 মো চাকরি চালি যায়। প্রথম দুই মাস যেহেতু কোম্পানি পয়সা দৌলে সে পর্যন্ত মতো সেইভাবে ফিল হোনা, তাপরে মু কন্টিনিউসলি আপ্লাই করে যাচ্ছি সব জব পাই। মু কাউন্ট করেছি 1383টা, মানে 1417টা মাত্র কম কোম্পানি মু আপ্লাই করেছি 1383। তাই ভিতর বহুত গুড়ে মু ইন্টারভিউ দিয়ে রিজেক্ট হয়ে, কে কিছু মানে অপডেট হি দিও। পাঁচ মাস বেড়ে মোটর ধৈর্য রহলানি, মো তাপরে যাইকি গোটে দিন মোটর এমতি গোটে ইন্টারভিউ থাকে গোটে কোম্পানি রে, মু ডেলি যাইকি সেটি ইন্টারভিউ ফার্স্ট রাউন্ড দেইছি, মোটর ক্লিয়ার হয়েছি। তারপরে মু সেটি গোটে পাখির গোটে জগন্নাথ মন্দির ছিল, মু যাই সেটি মুন্ডিয়া মারিকি আসিলি। মু প্রভু মহারাজ এটা এমতি হলে করে দিও, মু পারুনি, পাঁচ মাস হলানি মু পারুনি। তো মু যা খেল এটি মানে চলাইছি এই খেলটা বন্ধ করি নয় খেল কোন স্টার্ট করো, মু আর তোম হইতে এটা পারিবিনি, মো হাত টিকে দুঃসম উপরকু। তথাপি সেটা যাই মোটর রিজেক্ট হয়ে গেল সে কোম্পানিটা। তারপরে মু রাগি করে আসিলি, কহিলি মু কহিলি দেখ তুমি তোমার রাস্তায় মু মো রাস্তায়, তোম হয়তো মোটর দেখা নাই, মু তোমার কিছু কহিবিনি, তুমি যা ইচ্ছা করে তো করো, তোমার হয়তো তোমার মুহ দেখিবিনি। মু কহিকি পড়ে আসিলি, বিশ্বাস করিবেনি সেদিন মু আসুছি রাস্তায়, সে মন্দির ঠু ঘর হচ্ছে 14 কিলোমিটার, 14 কিলোমিটার ভিতরে কেতে গাড়ি আসিছি, ম্যাক্সিমম গাড়ি সব কো গাড়ি পছাড়ে গোটে ভগবান মানে তা চকা লাগি থিব, কোটি কোটি নাল জয় জগন্নাথ লেখা হইতিব, মু সবগুড়া আভয়েড করে আসছি, মু তো দেখিবিনি। কহিকি অটোকু গাড়িকে সব কাটি কাটি আসুলি, কিন্তু গোটে এমনি গোটে জায়গায় অটকিলা মো সামনে, মানে মো লেফট সাইড রে যাওয়া পাই রাস্তা নেই কি রাইট সাইড রে যাওয়া পাই রাস্তা নেই, মো সামনে গোটে বস অটকি আছে, বস চতুর্থ মূর্তি ফটো আছে। মো তারপরে আসিকি ঘরে আসি কান্দিলি, মু কহিলি মানে এমিতি মো মহিত কমে করছো, মানে মতো এমিতি লাগিলো মতো এমিতি কালিয়া ক্ষতি হচ্ছে কি রে, মতো কোন দেখা পাই কুলু, দেখে মতো দেখে ভালো লাগে, দেখে তো যুয়াড়ে দেখি মু সিয়াড়ে আছি তো সহিত, তো কমে ভাবুছো মো সহিত না, বিশ্বাস করিনি। মু রিসেন্টলি এবে লাস্ট 17 তারিখ দিন মানে এই রজ পরদিন মু পাইলি মোর অফ লেটার আসিলা, মোর যাহা মোর প্যাকেজ ছিল তাঠু অলমোস্ট ডবল প্যাকেজ মু পাইলি, মানে মু আশা বি করিনি সেই কোম্পানি মু পাইবি বলে, মু কেতবেলে ভাবি নথিলি সে কোম্পানি পাই যোগ্য বলে। তারপরে মু সেই ইয়ে নেইকি মু তারপরে কহিলি ভগবান কহিলি, মু জানুয়ারি মাসের লাস্ট আসিলি ঘরকু, মু কহিলি যেপর্যন্ত মু চাকরি ন পাইবি তত মু যিবিনি ঘরকু, মু যিবিনি, মো বাপা মো বউ মো বউ কুছিল আখি ফুটি গেলে মু দেখি পারিনি এত দিন ধরিকি। তাই ভিতরে মু আসিলি মানে স্নান পূর্ণিয়ারে মু আসিলি দেখা করিবা পাই, স্নান ভিতরে দেখিছি মো জীবনে ফার্স্ট টাইম কহুছি, মু এতে থর মো জীবনে দেখিছি 30 বর্ষ জীবন ভিতরে এতে থর জায়গা দেখিছি, কিন্তু সেদিন মু ফার্স্ট দেখিলি ঝাড়নাড় হয়েকি মু যাইছি খরাবেলে দিন 2:30 বেলে, সেতবে তা আখি মো আখি যেত মিশিছি, মু মানে মু জাঁপারি কোণ দেখুছি, ফার্স্ট টাইম মানে কান্দ কান্দ হয়ে গেলি, মু পুরা মানে আখির মোট লুহ বোঝি, ঝাল লুহ সব একাগার, মানে এই টাইপের অলৌকিক ঘটনা মোটর সারা জীবন কেতবে ঘটি নথিলা। আউ মু গোটে মানে স্বার্থবাদী মানুষ, মোর যেতবে স্বার্থতা মু ডাকে, কিন্তু সি তার বিনা স্বার্থ মতো সবুলে সাহায্য করে দিয়ে যায়, যেতবে মতো যা দরকার সেমতি দিয়ে যায়। তো এঠু আর বড় কথা মো পাই কিছু নহে।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহ হিন্দি কথা চিত্র গীত কু আমি এইটি রাখুছু আপনার পুঁ থে নিয়ে আসবু গীতটি ওড়িয়া এবং হিন্দি কথা চিত্র গীত পূর্বাহ্ন 10টার শ্রীক্ষেত্র সুরভীর আপনার শুনেছেন 103.4 FM আকাশবাণী পুরী। পরবর্তী কার্যক্রম আপনার শুনে পারবে আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র এই কিছু সময় মধ্যে।

0: আজি বিদায় নেওয়া পূর্ব লিখি রাখুন আমার
1: হ্যালো আকাশবাণী
0: পুরীর ফোন নম্বর পিনকোড 06752 নম্বর হচ্ছে 297758 আজ সময় হয়ে যাই তবে বিদায় দিও সন্তোষ কু
1: রুচি জয় জগন্নাথ।
2: ଏତେବେଳେ ଯାଇ ଶୁଣୁଥିଲେ ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହ୍ୟାଲୋ ଆକାଶବାଣୀ ପୁରୀ। ଉପସ୍ଥାପନାରେ ଥିଲେ ସନ୍ତୋଷ କୁମାର ଲେଙ୍କା ଏବଂ ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମଟିକୁ ପ୍ରଯୋଜନା କରିଥିଲେ ଦିଲୀପ କୁମାର ନାୟକ।

বর্তমান প্রচার করছু সূচনা ও মনোরঞ্জনর কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি। এসে আমক্রম পরিসর আপনার স্বাগত জনাওছি মু জয়শ্রী মুদ্রা। শ্রোতবন্ধু সকাল সকাল আসুন টিকি আজ দিনের পঞ্জিকা বিষয়ে জাঁবা। হ্যাঁ, আজ হচ্ছে শুক্রবার মিথুন উনিশ দিন, রাষ্ট্রীয় আষাঢ় বার দিন, আষাঢ় মাস কৃষ্ণপক্ষ তৃতীয় তিথি, পূর্বাহ্ন 11:20 পরে চতুর্থী তিথি আসব, এবং শ্রবণ নক্ষত্র ইংরাজী 2024 মশিয়া জুলাই মাস 3 তারিখ। তবে শ্রোতবন্ধু এই তো কলা আজ পঞ্জিকার দিন পার তিথি মাস বর্ষ রাশি নক্ষত্রর কথা। এথর শ্রীজগন্নাথ মহাপ্রভু উদ্দেশ্যে এই ভক্তি অর্ঘ্যটি সহ আরম্ভ করিবা আমার কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভিকে।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেল? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠ দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
4: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
5: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
4: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
6: আকাশবাণী পুরী কেন্দ্রর আপনার শুণুচার 103.4 এফএম রে শ্রীক্ষেত্র সুরভি। শ্রোতা বন্ধু, আমি কথা হচ্ছি বন মহোৎসব সম্পর্কে। আম সমস্ত কর্তব্য হচ্ছে প্রত্যেকবর্ষ অতি কমরে গোটিয়ে গছ লগাইবা ও তার যত্ন নেওয়া। কেবল গছ লগাইলে হব না, তাহলে বড় করা পর্যন্ত সুরক্ষা দেওয়া মধ্যে আমার দায়িত্ব। সবুজ বন হচ্ছে সুস্থ পরিবেশ এবং উজ্জ্বল ভবিষ্যতর আধার। শেষে এটি কহিব, বন মহোৎসব।

0: মধ্যে সুইজারল্যান্ড স্পেন পর্তুগাল বেলজিয়াম যুক্তরাষ্ট্র আমেরিকা ইংল্যান্ড মেক্সিকো ফ্রান্স নরওয়ে কানাডা মরক্কো ব্রাজিল এবং পারাগুয়ে ষোড়শ পর্যায়কে উন্নীত হয়েছেন। মুখ্য সংবাদগুলিক পুণিথরে ইন্ডোনেসিয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকু আসন্তা সোমবার ছদিনিয়া গস্তরে যাবে প্রধানমন্ত্রী। চলিত বর্ষ $1 trillion রপ্তানি লক্ষ্য হাসল করা দিগরে অগ্রসর হচ্ছে ভারত। বাণিজ্য ও শিল্পমন্ত্রী সূচনা ভারতর পারম্পরিক নমস্তে শৈলীরে অভিবাদন প্রক্রিয়াকু জাপানর প্রশংসা। 52,000 কোটি টাকা মূল্যর প্রতিরক্ষা সামগ্রী ক্রয় সম্পর্কিত প্রস্তাবকু প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদর অনুমোদন এবং ষোড়শ অর্থ আয়োগ প্রস্তাব অনুযায়ী পঞ্চায়েতগুলি অনুদান প্রদান করা দিগরে পদক্ষেপ নেউচন্তি সরকার। সংবাদ শেষ হলা।
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
2: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নেই আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জেলা হালচাল। আজ জেলা হালচালে শুণন্তু কলাহান্ডি জেলা সম্পর্কে তথ্য দিয়েছেন আম কলাহান্ডি সংবাদদাতা সুনীল কুমার পাঢ়ী। উপস্থাপনায় মু আদিত্য নারায়ণ দাস। কলাহান্ডি জেলার বিকাশ এবং রাজস্ব প্রশাসনকে অধিক স্বচ্ছ ও লোকাভিমুখী করা লক্ষ্যে রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী জেলা গস্ত করে ভবানীপাটনার আয়োজিত কার্যক্রমে থুয়ামূল রামপুর ব্লকর সেমেলেপদর গ্রামর জঙ্গল অধিকার হিতাধিকারী জঙ্গল জমির পট্টা এবং প্রায় 50টি বিদ্যালয়কে জমি পট্টা বণ্টন করা যাইতিলা। পরে মন্ত্রী জেলা প্রশাসনর সমীক্ষা বৈঠকরে যোগদে বিভিন্ন প্রকল্পর সমীক্ষা করিথিলে। রাজস্ব সেবাকু সম্পূর্ণ অনলাইন ও ক্যাশলেস করিবা সহ পট্টা সংশোধন সরকারি জমিকু জবরদখল মুক্ত করিবা এবং ভূমিহীনকু বসুন্ধরা যোজনার সুবিধা প্রদান উপরে সে গুরুত্বারোপ করিথিলে।
3: কলাহান্ডি জিলারে জিলার বস্তুত সবু দিগরু বিকাশর অগ্রগতি এবং সে ভিতরে স্বতন্ত্র গুরুত্ব দেইকিরি রাজস্ব বিভাগর যে ফ্লেক্সিপ প্রোগ্রাম অছি পট্টারে কলমটু করেকশন করিবা কিংবা অজাঙ্কর বাপা না থিবা পট্টা সবু যেমানে শেষ উত্তরাধিকারী অছন্তি তাঙ্কর নারে পঞ্জীকৃত করিবা। এটি যেমানে গরিব লোক অছন্তি যেমানক পাখরে ইঞ্চে জমি মধ্য নাই তাঙ্কু বসুন্ধরা যোজনারে কন্তু কিংবা জনজাতি সম্প্রদায়ের যেমানে অছন্তি তাঙ্কর এফআরএ পট্টা কহুছু জল জঙ্গল জমিনর পট্টা কেতে আবন্টন হইছে কেতে বাকি অছে কেবে সরিব। স্কুল কলেজরে মধ্য মুক্ত শিক্ষানুষ্ঠান সব থিলা সেমানকু মধ্য যে জমি দেউছু এবং রাজস্ব সেবা কেতে সেবা পাই এই চলিত 2 বর্ষ ভিতরে 2,50,00,000 লোকঙ্কু রাজস্ব সেবা যোগাই।
2: জঙ্গল পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী গণেশরাম খুন্টিয়া কলাহান্ডি গস্ত অবসরে ভবানীপাটনা নিকট শিরলিগুড়া মেগা নর্সরিঠারে ওড়িশার প্রথম হাতি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্ঘাটন করিথিলে। এই কেন্দ্রে উদ্ধার হইতিবা হাতিঙ্ক প্রশিক্ষণ ও চিকিৎসা করা যিবো। সে করলাপাট অভয়ারণ্যের এক ওয়াচ টাওয়ারর মধ্য উদ্ঘাটন করিথিলে। পরে আয়োজিত সাংবাদিক সম্মেলনরে কেন্দ্র ও রাজ্য সরকারঙ্ক বিভিন্ন জনকল্যাণকারী যোজনা সম্পর্কে সে সূচনা দেইথিলে।
4: 2 বর্ষ ভিতরে বিভিন্ন প্রকার মৌলিক সেবা শিক্ষা স্বাস্থ্য গমনাগমন এবং অন্যান্য গরিব কল্যাণ উপরে ধ্যান দেউছন। চাষী মানকর সমস্যা হো গরিব লোকর সমস্যা হো আদিবাসী মানকর সমস্যা হো রোড রাস্তা হো সরকার গোটে এজেন্ডা বনাইছেন গোটে মাইক্রো প্ল্যান বনাউছেন ডিপিআর প্রস্তুত করছেন সবু দিগক আমি ধ্যান কমতি দেওয়া এবং নির্দিষ্ট ভাবে 2036 বড়কু এই সমস্যা নথিব ওড়িশার জিডিপি কেমতি গ্রোথ হব ওড়িশার বিকাশ কেমতি হব ওড়িশার ইকোনমি কেমতি হব সবু সেক্টরে আপনার ইন্ডস্ট্রিয়াল সেক্টর কেমতি বড়াইবা চাষী মানকর সমস্যা কেমতি সমাধান হব সে দিগরে মধ্য আম সরকার নিরন্তর ভাবে কাম করছে।
2: কলাহান্ডি জেলা যোজনা ও পর্যবেক্ষণ কার্যালয় পক্ষরু ভবানীপাটনা টাউনহলরে বিকশিত ওড়িশা 2036 আকাঙ্ক্ষী জেলা ও আকাঙ্ক্ষী ব্লক কার্যক্রমকে নিয়ে জেলাস্তরীয় সম্মেলনী অনুষ্ঠিত হয়ে যাইছি। সাংসদ মালবিকা দেবী মা মাণিকেশ্বরী বিশ্ববিদ্যালয়ের কুলপতি পবন কুমার অগ্রওয়াল এবং অতিরিক্ত জেলাপাল তন্ময় কুমার

এতর সর্পে রাহাত ফতে লিখান এবং শঙ্কর মহাদেবন, কথাচিত্র হন্টেড, ক্ষমা করিবে, কথাচিত্র লন্ডন ড্রিমস।

0: আজি বিদায় নেওয়া পূর্ব লিখি রাখুন আমার হ্যালো আকাশবাণী পুরী ফোন নম্বর পিনকোড 06752 নম্বর হচ্ছে 297758 আজ সময় হয়ে যাই তবে বিদায় দিন্তু সন্তোষ কু
1: রহুছি জয় জগন্নাথ।
2: শেষ হল কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী, প্রযোজনা করেছিলে দিলীপ কুমার নায়ক, উপস্থাপনার ছিলে সন্তোষ কুমার লেঙ্কা। আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 FM যোগে। এই কার্যক্রম নিউজ অন এআইআর লাইভ স্ট্রিমিং আপস মাধ্যমে প্রচারিত হচ্ছে।